और दोस्तों एक गीत आपकी हमने सुना दिया है। तो दोस्तों हम अपना समाचार को आगे को बढ़ाते हैं। अभी आप लोग को हमने बताए थे जो 200,000 200,000 अमेरिकन डॉलर रो फैला चिनुआ के भैया सूरीनाम देश में, आपको हम बताए थे। तो बातचीत और आगे यहाँ पता चला है कि जो रूफ करके भगल रहा एगो टैक्सी शफेर वास ओक बत्रो के मैं से एगो टैक्सी शफेर भी ओम रहा और ओ तो लेके सब भगल है त्योता आलियोन इसब चलावत रहा और सिपाही जाए इसब के क्लेम रहे करी से भैया uit het lukte de West-Dinaar om betrokken taxichauffeur klem te rijden en aan te houden mensen. Op het eigen gegaan, je traat je sipaai ze beslag kreeg ze 200,000 Amerikaan dollar is op leraar wat politie actie werd 165,000 Amerikaan dollar is op terug pijgeheer. School toe pijgeheer na de uitgewerkte informatie van de diverse gespecialiseerde intel unit zouden in totaal 7 mannen en 1 vrouw zijn aangehouden. Saat Mardana or Oma Ego Hamara Nari रहा भैया औरत रहा जो उमा रोफो में शामिल रहा लेकिन सब पकड़ाई है दोस्तों एंड दैट इज अ गुड जॉब खुए वर्क फॉर द पुलिस द मग एक ओकन कीर्च जख में से मार द एसेट वेरे वो काम भी के भैया एकदम लीक कर लीगे है कोलाइस वे उठा ले के से को काम भी उसे जहां हम लोग जाएला पैसा लेवे सीरी फेस्ट मोनी और एक्सचेंज बोरेस्ट्रात में जोन बा बोरेस्ट्रात में भैया वहां पे को काम भी है मोनी एक्सचेंज एंड बोरेस्ट्रात फॉर नोमन वर्ड द सेशन 5 तक यार को काम भी हो उधर एर आ सोमवार के रात के जो आइल है तो देखे ओकर साक पान जो रहा सब टूर टूडाड़ी से इन खबरों कर भैया भीतर घुसल है और जो अंडर सुक करी से ब्लेक दादेस फिया अख्तर सैद फन वोन खबाओ तूखां हादे फर्शाफ और ओमा कोई न रहा तो से फ्रे हंदे जात रहा इन ड्रिंगर फोर्सियर द इस एन डिफन एसर एन फरफॉल्कस टू दुरन वरना से द रेंट फन कामियो बिनन ड्रोंगन एनमाल जो भीतर गेल है बोले अन क्लोज मी वार इन फलिता एन सुरनामस डॉलर्स वारन बवार De politie van Münder heeft de aangifte. Er werd gewerkt aan de opsporing. De otra paisa. Sabi chalge patana hai kitra rahao ma bhai. Lekin an cambio hui best heel veel geld natuurlijk in zijn kluis. To abe 200,000 chinoa ke mare ra. Cha gelukkig pakdai ge hai. Lekin hiya pe. Pin kluis chori bhele cambio ke. To beste luisteraars. Hamare dosto. Suriname is... onveilig mensen wat betreft over die roof assen ke bare mein abhi bataye the ki adhin ke wo kya kya bola tha jo chhod ke aur apan kursi chala gaya tha jo samay pe jahan tra bas list kare ke yani ki jo hum log ke star bus ko looking ke bare mein warum hi adhin ook niet meegestemd, omdat we bolle radoshiya moina hai, ab bolle hega tuke baate, volledige beoordeling kereke, dat doet de rechter en de OM gaat dat doen, de rechter bepaalde het. Zo is het mensen. Ek admi sutala bed legerig man, slachtoffer geworden van een bhaiya, oademia 61 jarige admi bedi me raha. Is in de vroege ochtend het waarke. En ze hebben geile bij jou ook een gewapen. Woning roof kreeg ze. En leiding kandaal met bij jou. Leiding met bij hem. Ja, wat hij drie gewapende mannen drongen de woning van de slachtoffer binnen. En goed gezegd, ik heb ook een garmese valuta choraise bij jou. Volgens voorlopige informatie is ze forceer kreeg ze de daders woning. En verschaften ze zelf vervolgens toegang. Gusel hai aur bole hai ga je gusel hai criminal ta 10,000 srd sogo in an euro or 100 american dollar is a play ke bhagye hai
De politie werd na de incident ingeschakeld. Aur batavega kahan pakdai bhaiya auto leke chal gaye. Aur ye aur kabulega 61 jarige bedlegerige man. Ha bhaiya to ye admi ke itra sabhan chori karke bhag gaye ek dari to bhaiya ya khaverue bandukiye chori karke le chal gaye katwek weg mein. Katwijk weg ke baad te sona ke gehena, paisa kaudi, banduk, sab leke bhagge bhaiya Katwijk weg ke baad chit hai. To hamari janta, hum chalte hai, aur shukri ki gaar khawon bhai stik isi din, jane waqtar loon, matlab security joon hai, Samuel Kuldeep Singh Strand, Kafluddin Strand ke baad hai, of van het Hoge Huisstraat ten hoogte van Manila INN. Betaal je hoe je een beetje een beetje een security guard een beetje een incident wat de verdachte gekleed in de crimekleurige trui. Toen je betaal je een beetje security guard en peel bhagale bhai. Toen je baatjeet ho raha hai hamari janta. Kahi ke au nahi hamara Suriname desh ke. To dosto aap log jane hain Bakroting bhail hai aur yahan pe fes ke log jo hai de vereniging van economische Surinaamse fes plaats vraagtekens bij de wijze waarop de regering het begrotingstekort van 2026 heeft berekend. Aur ek bare mein Swami Girdhari jo ne ke secretaris hai fes ke bedrag het tekort van 5,1% van de bruto binnenlandse product van de BBB zoals de regering stelt maar 7,7%. Girdhari Jori zei na 5,1% maar 7,7%. De raad van minister heeft 21 mei kregen nota partij ze. Or partij ze. Onderwerp staat begroting 2026 goedkeur gekregen. Op de uitgaven bolle 77,4 miljard. Tegenover totale ontvangkosten van 64 bolle deske bitter 64,6 miljard. En ook er uitgaven is 77,4 miljard. Volgens de regering resulteerde dit een begrotingstekort van 12,8 miljard. Onwel 5,1% van de BBP dat voor 2026 vaststelde op 252,2 miljard tekort. He dus toe. En hier betaalde je. Girdhari bole hai bole september 2025 mein nog ram op ongeveer 180 miljard raha de nieuwe ramming van 252,2 miljard bekend bhail hai to dosto aur lamba chowda paisa ke bare mein likha gaya hai lekin hum aap log ke chote roop mein bata diya hai ki ye kaise hai aur kaise नहीं है सुनाम में बहुत पानी बरसता दोस्तों चारों बगल डबा डब पानी अबे भरा हुआ है और वहां के मित्र लोग इस दिन से बोले हैं बोले हुआ पानी अबे ना रुकेगा दिन के रात के दोरो पानी बरसे हैं और फिर देर तक खराद है लेकिन बारिश का वहां थम नहीं रहा है दोस्तों और ये बातचीत है जो रखीरिंग वहां के फनरोग हैस्त्रात है एकदम खराब हो गया भैया भाड़ी भाड़ी गढ़ा है फनरोग हैस्त्रास लांगन हौस्त्रात के बारे में अब बोले एर इज नोग निच कंक्रीट ऑफ टाफल खले ook niet dat onze rechtsstaat tegen de staat wordt ingetrokken, hoewel dat een mogelijkheid is, zegt Baitali directeur versie Khuda Paks ke baare mein. Hamare yaro, hamare pyare pyare janda. Ab hum jaila somo harjo, ee paul somo harjo ke baar bhaiya, paul somo harjo kitna din se Suriname ke president ke bhaiya, adviseur hai, paisa paave hai, to parcha luhur ke, top man hai paul somo harjo. U paisa pawe hega staatsadviseur ke 60% van de salaris van de president van Republiek Suriname als ambtenaar op mijn leeftijd 83 jaar ke hoege he. Hoeveel zou ik aan de pensioen verdienen?
hoogstens 20.000, maar ik krijg nu 60% van de presidentsalaris met alle emolumenten. Wat ga ik ermee doen? Ik geef terug wat ik over heb, geef ik terug. Ik heb niets nodig. Ik heb auto's, huizen. Ik heb alles, zei ze op een harde vrijdag tijdens een persmoment. Volgens de politicus kent Suriname op dit moment twee staatsadviseurs, namelijk Somohardo en Ramon Abrahams. Van wat zijn werkzaamheden betreft stelt hij dat zijn adviezen als adviseur goed door de regering wordt gevolgd. De Rood-Witte Partij gaat zich in de komende periode sterker inzetten en op sociale. Toen we ja willen Paul Somo Hardo, willen mooi advies die we hebben. Maar kijk, hamlo ke deswe na mooi chale. Maar ja, te kaisen advies toe die we hebben. Maar ja, Somo Hardo en Abrahams. Hamlo ke deske vooruitgang naar de kahe Somo Hardo. Maar ja, dan mag u zelf gaan zeggen dat je heel goede advies geeft. Op de kom, ja, SLM toestel break landing. Af naar touchdown. Niche chuike aur phir chadh gaye bhaiya pasasi dalai gaye dalai gaye plane utra tra SLM jameen pe gor dhade se pehle phir chadh gaye hai pasasi gussai gaye hai dalai gaye hai pasasi in the gecharterd toestel van SLM raakte een atoarke 7 juni lichtelijk in paniek nadat de landing op de Sandrij een laatste moment werd afgebroken en het vliegtuig opnieuw opsteeg. Toen je baant he, Utrecht op een tjahrge he, PY993 Amsterdamse Suriname geila. Op sociale media staan beelden waarop te zien is hoe de toestel de landingsbaan raakte. En vervolgens kort deze touchdown weer vermogen maakt opnieuw de lucht in te gaan. Na Utterpijs via Gordharadharad en luchtvaartscanner gaat het om de zogenoemde bullen of doorstaat een reguliere veiligheidsprocedure waarbij landing wordt afgebroken en later opnieuw wordt uitgevoerd. Hoewel dit in de luchtvaart niet ongebruikelijk is, zorgt het gebeuren van lichte spanning onder sommige passagiers. Omstanders op het AWH. Dat had mede te maken met het feit dat zondag ook de herdenking plaatsvond van de vliegraam van SLM. 7 juni 89 keer Oregoplein Girallaha op het toestel van SLM neer tijdens de nadering van de rij. Nabij kwamen 178 mensen dood. Juist door die beladen datum leidend onverwachte manoeuvre zondagavond tot ongerust reactie op de sociale media. Verschillende personen gaven aan dat het afbreken van de landing het extra nerveus maakte mensen. Oei rood girl ha hem loke SLM 1989 keer. Oei plenoa op SLM pin gord herke. Oor op een banti nietje herke. Pintje herke upper. Janta dalaige kuis oei rood. Ichi bhail hai. Hamare yaro, hamare pyare pyare janta. Sang bhaiya, chinua bhaiya, des me chamke hai, pani charo bagal budal hai. Aur bole, beshak main anskaf eigen mobile water pump tussen 160 tot 200,000 Amerikaans dollar bole, ek pompu bhale, bikane ukine mange hai. Aur bole, mobile water pump jo hiya se hua hatai sake hai. Aur Guyana se digo leni kari se bhaiya, ab sang mange apreki ne. Aur bole, ek heb de aanbesteding gehouden voor 3 mobile pompen. En het is nu wachten op de. Ik weet niet wat de prijs precies is, maar ik heb begrepen. Kegel mobiele pomp 160 tot 2 ton dollar met mille hebben. Ja, toen je hebt een janta, behoed. En de andere keer boli zei ik, je nou go milala upompon kahan bhaiya sang, je tu phin se paisa mange leke kine, boli upompon miliga ki koi ke ghare dharal lehi, de bewege van voerde aan dat hij vaker geconfronteerd wordt met het argument waarom geen bruikbaar gebruik maakt van een soortgelijke waterpompen die rijstboeren gebruiken. Die pompen beschikken echter niet over nodige capaciteit om hevige wateroverlast te lossen, aangezien de capaciteit van de pompen van Guyana 10 maal hoger is om aan de behoeften van Suriname
voldoen. Zijn pompen nodig met een capaciteit die 2 maal groter is dan de Guyana. De bewindsman is blij met de steun van de buurland aangezien mede hiermee het Rijmawal project. To pani ke bare mein hum log ke Suriname desh to bud gaya hai hamari janta. Aur ye chinwa bichara bhi na jane wo ka kare aur ka na kare hamare dosto. To aapko hum aur aage ko apna program ko sunayega kya hua aur kya nahi hai. वही का फुटबॉल तो आने वाला भैया तुलों जानो है एकदम आएंगे मुड़ी पे आएंगे फुटबॉल तो एसवीबी जो है सुरनाम से फुटबॉल बॉन्ड जो है बोले हैगा बफेस्टक फरकूप वही का कार्टन ऑब्रेंस मुसुरनाम से फुटबॉल फर्स्टर्कन कार्टा बेचे भैया प्रतिक डिस्कशी die ontstaan over de beschikbaarheid van de WK-karten op de Surinaamse voetbalgemeenschap. Op Bollehega, Surinaamse voetbalbond, Bolle kreeg de organisatie van de FIFA de mogelijkheid om een beperkt aantal kaarten voor een wereldkampioenschap af te nemen. Op het moment dat hiervoor een beslissing moest worden genomen, beschikte de bond echter niet over voldoende financiële middelen om de kaarten zelfstandig te financieren. Bye! Tussen naam te bijna, abitus heb kali rechtig hoe je televisie धरके और एक बारे में यानी कि एनपीएस के फोर्सिटर हैं और हमारा फिश प्रेसिडेंट है एक बारे में 500 हजार डाला अनुका बोले हैगा भरी एसवीसीएस के मिलाए के जो ने उस के कई खेगा अन टेलीविजन के रखते जो हैं ओके देखे के हमारी जनता तो देखा जाए पाकितो भैया रखेरे के घुस गए हैं जब से गए लोकर कुछ सुनाना है उधर चिनुआ यानी कि ऑन द वेस मार्क स्टक कर इस रहा डेमोस्ट्रेट कर इस कौतु मांगे करे के मांगे करे तो यहां पे बताए एनडी पीयर स्टीफानो पाकितोई पाकितो Bierveld zit in tegenstelling tot Jane Shire Mixon en Reynold Peppy van Els niets mis met de besluit van de regering om recent 2 waterpompen Guyana te lenen. Volgens de politicus is helemaal geen sprake van schande en zou de Surinaamse justitie apakitoke mukule bij jou op de NDP hier hoeien. Op hele NDP ke bood bad bolletra. और आज एनडीपीओ के काम दे दीजिएगा तो चिरैया दूसरा गाना गावे भैया चिरैया पहले भजन गावत रहा अब हे भी पोकू गावे है तुलन समझ गए ले हमार बांध कहां लेकर जा है तुलन समझ गए लो तो हम काम बोले मांगिला हमारे जनता Bloedsporen in de MC Polykliniek Apura in Inbraak भैया Inbraak भइल है पॉलीक्लिनिक अपूरा में जहां पे भैया पोली ओके भी सब हमने निष्पोईती गईला चोरी करे की पारासीटामोल भैया और शुक्रवार और शनिचरवार के रात के 6 तारीख के वेगो मेजिस सेंडिंग हैगा अने सुरनाम अपूरा में और यहां बतावे भैया हुआ आईना फोड़ी से नेट फॉर मी दैट ऑन बकेंडर दैट अन ग्लासर राम हैवन इनगेस्लागन और मेरे बांध बिना त खान और बोले जे गईले तंबा मालूम पर उस सबके हाथ गोड़ कुछ कट गए है वन ब्लूथ स्पोरा रहा फॉर सो फेयर बकेंड इज इट नीट नो मच वार्थ बैठ को नो मैन कौन ची तो पये भैया एगो दतरा के घर में खाली दवाई स्पोईती चंगी पयो ना द ऑन द किंग फन इन ब्राक्स को तो गईल है और ओमा ब्लूथ स्पोरा पाई से अपरे से चोरवा जाए के हाथ गोड़ कटवाई के चल गए है बयान बट भीन जाएगा वही हतवा हो ही तोर खर फर बांध करी फर मुडलक ऑफ कॉमस्टिक फन दाद दिस एक ...mogelijk hebben verwoon bij de forceren van toegang... ...vanwege de afwekigheid van deze persporen... ...en noodzakelijke spoonmakwerkzaamheden... ...bleef de polykliniek zaterdag even benra... ...want zat jij in saaf sutra... ...krijg je toch maar een janta... ...aise baat het toen jano telwa... ...hem lukke ben he... ...olietanker in straat van Hormuz uitgeschakeld... ...want hoe heb je abbe botelen... ...habrana hoe je bij jou... ...kabole hega... ईरान के जगह हुआ हॉर्मुज में तो अमेरिका बोले है चेतन अख्तर अनफाल एगो एगो ओली टैंकर रहा जो पालौ के फ्रांगली के जात रहा और एक्स क्रेट तरीके नाल कमांडो अमेरिका के एगो F-18 जो रहा बोले ओके इस काकल के जबटिया दोन में
Precies munitie de machinekamer te raken. Het is de zevende schip dat US Ken Tom uitschakelt vroeg ter commando eraan toe. Ook meldt het commando dat de 134 vaartuigen zijn omgeleid nadat zij wel Amerikaanse bevel hebben opgevolgd. De VS hebben als reactie op de Iraanse blokkade van Straat Hormuz een eigen blokkade opgeworpen bij de Iraanse havens aan de voor de wereldhandel belangrijkste straat. Auru Septulojane peilen Iran bankelera op in Amerika op een bunker deze hoepe. Iran is voor zijn olie-export voor grofweg 80% afhankelijk van die route. Vooralsnog is Iran daarom gedwongen olie die hij produceert op te slaan in plaats van het uitvoeren. Dat kan consequenties hebben als Iraanse olie opslaat. Op kontje heb je Iran op een bunker de raha. Sabke khati op Amerika ook er bunker deze kitor joon teel nikre he. Op er heen des me tu dhalle rahiye. Want op oke tu beche na paio. Aise baanchit he. Hamare zunne walo. Hamara samachar me. तो हम चलते हैं एक बॉलीवुड सॉन्ग आपको हम सूची तो इस सुनाई दे कि ना सुनाई मान हमारा समय भी धीरे-धीरे तो आ रहा है.

ये भी एक मस्त बड़ी जोंग है। फिल्म के नाम है फागुन, 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashree Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhubala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.